0: নয় দশম পাহা অনুত নয় দশম হাত লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: বেলা পাশ দেখায়।

0: দশম পাহা অনুতনাই দশম হাতা লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: বেলা পাসভরু হাতরায়।